0: तुम क्लास तुम कफा भी
1: आओ के नरो ये जका चन हूँ मेंच के जान फित किसना ना पेचका अम नरेव जान हनु पुन भाव का मालकास नुने चुना नरेव फाचुम तो पुन भाव का मालकास तदिजो फप्यासं भाव के नरेव आरे माना ना तंबेर ना ड्राइक्चा अम भाव का मालकास इसाइले इनरेव Eta eta mbahoaka nentina namula fulana ni politika panjakana izay hotanterahina reo ary ny feom-bahoaka dia feon'Andriamanitra. Aoka tsy hivadim-pitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha, handroba ny ara-pirenena, hanao herisetra, hanao kolikoly. Tsy namanareo amin'izany izahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindrapo. Ny tako fanovana tantera ny vahoaka malagasy, aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany. Takiana manokana aminareo arak'izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany. Ireo fepetra voalaza ireo dia takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasam-panjakana. Meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona.
0: Saotra tompoko lahy, saotra tompoko vavy.

0: तुम क्लास तुम कुफा भी
1: तान बारी उल्फ्तीन मामा ना यू करा मन जैसे मामा ना उल्फ्तीन ने न्यू तम मिलने फसन ट्रांट ट्वीट अने फसिए ती ओरी ना मिशन तुपुन से हो मानंग तान कते मना वासो फम ना उल्फ्तीन फसन सकान गा इंटी ने फंगा लिपेनी लिपेनी रिपब्लिक एम बहितूत के ती एम नाई मतीन सौ तेम से उतुपुन रेव ने भी साइट सी मन नाइक Ireo pitre eo mihintsana misirisiry amin'io nefa tsy anazy io fa anay misy akita de vanty mazava tsara fangatanana ataondry zareo meo hanampiny anjaranay na midiny tsy anazy io tany io fa anay ary tsy manaiky mihintsy izahay na inona na ina ka mampakatra aminareo lehibe any amin'ny faratampiny hidina ijery akaiky de akaiky nyity tsirariny zay atao anay rahonana izahay satria ry zareo manambola tsy manaiky izahay tsy manaiky zahay tompoko ho samborona izahay ho rahonana ho gadraina satria izy manambola be tsy akenay zany tompoko
2: zany anile le partage a dikan'izay miverina aminay tanteraka ny taninay any ambany rehefa miverina aminay le pavion nefa tonga de misy a mpanambola tapaka koa fa miseho a na vita titre borne titre aminy ono hoe le tany nefa ny tany tao anatin'ny roa ambin'ny folo taona ny adina tsy possible ny tokony hisy hoe havita borne titre ary io tany io koa mplisin'izay misy a pronotation any amin'ny domaine tany tsy azo amidy a matoa misy an'izay zavatra zay fomba hoana zany na havita borne titre an'io
3: notation koa moa fa mipetraka ohatr'izay hoe tsy azo amidy ity tany eto tany fosy quatre ty de nefa mbola nisy ny varitra de agnay ao agnatin'ny vila mahafinaritra de io vila mahafinaritra io a navadika nakehitriny a nataony soanatolotra ie nataony soanatolotra io de zay zany ro afahanreo mizarazara ny asanareo fitsarana eto amin'ny faritanin'ny fianarasoa ny ambara tonga pahefana rehetra rehetra rehetra ary miasanao président rasoel mba hijery akaiky an'ity zavatra ty
0: Sotra tombokolahy, sotra tombokovavy.